শ্রোতা দর্শক, আঠটায় শুনিপারিবে সমাচার প্রভাত এবং পরে পরে 8:15 মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। সকাল 8:30 সুগম সঙ্গীত কার্যক্রম কণ্ঠশিল্পী লোপিতা মিশ্র এবং দেবাশিষ মহাপাত্র। সকাল 8:45 বনপাহাড়র গীত কার্যক্রমে কিষাণ গীত পরিবেশন করেছেন রমেশ কিষাণ এবং সাথী মানে।

শ্রোতাদের প্রচার কলু সুগম সঙ্গীত কার্যক্রম শিল্পী থিলে লুপিতা মিশ্র এবং দেবাশিষ মহাপাত্র গীত রচনা করেছিলেন কল্পতরু বল শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক উপভোক্তাঙ্ক পাখে পঞ্চবা পাইঁ সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাইঁ ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু 8249809672 টেলিফোন নম্বরটি আউথরে কয়ে রাখুছু 8249809672 শ্রোতাবনে আমাকে শুণুচান্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর আমার কার্যক্রম প্রচার করা যাচ্ছে FM ব্যান্ডে 102.6 MHz যোগে আরম্ভ করুছু বন পাহাড়ার গীত কার্যক্রমের কিষান গীত পরিবেশন করেছেন রমেশ কিষান এবং সাথী মানে

শ্রোতবন্ধু সুনীলে সোনু নিগম এবং মহালক্ষ্মী আয়ার অমৃত কণ্ঠরে সমীরক রচনা লা সঙ্গীত দিয়ে শঙ্কর এহসান লয় কথাচিত্র লা সালামে ইশক শ্রোতমানে শুণুচান হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম সিনে সঙ্গীত কার্যক্রমের এথর শুণবা সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল কণ্ঠরে সমীরক রচনা সঙ্গীত দিয়ে শঙ্কর এহসান লয় কথাচিত্র হে বেবি।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরের 7008248758 7008248758। বর্তমান শুনিবা রশ্মি দাসঙ্ক কণ্ঠরে এই ভজনটি পুরাতন রচনার। চকা নয়ন হে জগু জীবন শ্রীহরি, কাতর জনাণ করুছি ছামুরে, শুণ প্রভু শ্রুতি ডেরি।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম শুণুছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। অমৃত ধারা সে হসর নাম, চাখিছ কি বন্ধু চাখিছ। শুনিবা মহম্মদ সিকন্দর আলম কণ্ঠে এই ভজনটি, ভগবান নায়ক বর্মাঙ্ক রচনারু।

শ্রোতাবন্ধু শুনিলে অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 393তম ভাগ। আকাশবাণী রাউরকেলা আপন মানে টিউন করছেন 102.6 এফএম সববর্গর শ্রোতা মানকর প্রিয় রেডিও স্টেশন। বর্তমান আসন্তু শুনিবা নারী মহল কার্যক্রম, প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনা সৌম্যশ্রী মহান্তি। তা পূর্বরু এই বিজ্ঞাপন বিরতি।

নমস্কার শ্রোতা ভৌণী, 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর নারী মহল কার্যক্রমের আউ এক নূতন অধ্যায়কু আপনমানঙ্কু স্বাগত। কার্যক্রম প্রযোজনায় বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনায় মু আপনক রেডিও সাথী সৌম্যশ্রী। শ্রোতা ভৌণী, আজি আমপাই অত্যন্ত গৌরব ও আনন্দর মুহূর্ত।

0: মঙ্গলু দাদা, জুহার জুহার।
1: হই হই গুরুবারি, তোমকে ভি জুহার।
0: আউ আমার চাষী ভাই বহিন মানকে ভি জুহার। আউ স্বাগত আমার ক্ষেত খমার কার্যক্রম থি।
1: বলে গুরুবারি।
0: হই দাদা।
1: বড়া দিন হলান আমি ভেটঘাট হইতিলা যে, বলে কেন আড়ে ছিল যে মুই আসলা বেলে বৈঠকিন তোমার দেখা দর্শন নাই হেউতিলা যে।
0: দাদা, তুমি যেদিন বৈঠকিকে আসুছ সেদিন মুই বি নি আসিছি সিন থরে থরে।
1: হলে শুন তো, এসব কথা তো হ্যাঁ, বলে কেনতা চাষবাস কাম সব ঠিকঠাক চালিছে?
0: চালিছে দাদা, চালিছে চালিছে। হলে দাদা, তুমি গোটে কথা মনে পকাউছ কি নি যে?
1: কানা কথা কি?
0: ই আমার হ্যাপি বার্থডে নি মনাসু কাই?
1: হ্যাঁ মনাসু তো, বলে কাহার হ্যাপি বার্থডে মনামা যে কহ তো, তোমার আয় কাই?
0: আমার আকাশ বাণী দাদা, এটা 90 বছর পূর্তি পরে।
1: ওহো, হেনতা কথা হয় কাই? মানে আউ 10 বরস হওয়া বলে 100 বরস হয়ে যা নি কে?
0: হই হই,
1: বলে 100 বরস পৌঁছে আসুছে নি কে?
0: বেলে আমার রেডিওটা গোটে পুরনা সাথী।
1: বিলকুল,
0: যেতেবেলে ই যে আমার দূরদর্শন মানে নি থিলা, সেতেবেলে আমি ই রেডিও মাধ্যমে দূর দূরান্তরর খবর মানে শুনি পারুথিলা।
1: বিলকুল বিলকুল,
0: কি আমার পূর্বপুরুষ মানে বি শুনি পারুথিলে। হেলে ই যে আকাশবাণী নি কহুথিলে কাই?
1: হই,
0: বেলে আমার যেন ভাই বহেন মানে নি জানিথিলে কি অজাই মানে নি জানিথিলে, সেতেবেলে তাঁকে কেনতা লাগুথিলা কহত? রেডিওরে তো তার বি নি লাগুথিলা। আকাশ রু কিছু গোটা শব্দ আসুছে যেটা কি রেডিওটা গ্রহণ করুছে, আর সেটাকে আমি শুনুছু ভাবুলে।
1: বিলকুল বিলকুল,
0: কাই আউ ইন অনেক প্রকার কার্যক্রম মানে দৌলা, দুঃখ সুখর যেন সমাচার মানে বি আসুলা, কেনে ঝড় তোফান হেলা, কেনে বাত্যা হেলা, কেনে কেতে লোক মরিগলে, সেসব সেমানে জানিপারুলে। আউ যেন অলগা কার্যক্রম মানে দৌলা, যেটা মনোরঞ্জন হেলা কি যুববাণী হেলা কি সূচনা মূর্ছনা হেলা, এন্তা আহরি অনেক কার্যক্রম মানে সেতেবেলে থিলা।
1: বিলকুল বিলকুল, আর ওই যেন রেডিও মাধ্যম থি, তুমি যেনটা কহিল এইসব খবর মানকে তো আমি পাউথিলা পাউথিলা, আজ ফের পাউছু। আর বিশেষ করে যেন সমাচার পড়বার যেতকি বেলে যেন রেডিও থি আরম হেলা, তো আমি অনেক জায়গার খবর মানকে পাইলা, দেশ বিদেশর খবর মানকে পাইলা, তার সঙ্গে সঙ্গে যেতেবেলে খেড়কুদর ই যে সূচনা মানে পাইলা, তো আমার ইনর ফের ভাই বহন মানে সে খেল মানকে খেলবার আউ টিকে উৎসাহর সহিত আরম্ভ করলে। যেনতা কি আমার সুন্দরগড় জেলা ই যে হকির গোটে গড় হায় বলে কহেসন, ইনু আমার অনেক বড় বড় খেলাড়ি মানে হকি কে নেই করি আগকে বড়লেন, তো সে মানে ফের তো শুনুথিবে কি ই যে রেডিও মাধ্যম থি খেলাড়ি মানকর কথা মানে আসুছে, আর সে মানে শুনুছন বলে সে মানকর যে আগ্রহ থিলা খেলর, সে মানে ফের চাহিলে কি মুই যদি খেলুছে বলে মোর খবর ভি দিনে রেডিও থি আইবা। সে বাগে সবু ক্ষেত্র নে যেন ভাই বহিন মানে চাষবাস র কার্যক্রম মানে শুনুথিবে, সে মানে ভাবুথিবে কি ই যেন ভাইটা কথাবার্তা হেউছে, সে চাষবাস নিহাতি ভল ভাবে করথিবা, তো মুই ফের ভল চাষ করবি বলে কেনসি না কেনসি আড়ু কেবে না কেবে মুই রেডিও কার্যক্রম থি যোগদান দেই পারবে বলে কি নিহাতি ভাবুথিবে, আর অনেক ভাই বহিন মানকর সে স্বপ্নটা পুরা হইছে।
0: হই দাদা, আউ দাদা, দিন এন্তা থিলা যে রেডিও রে সমাচার দেবার সময় হেবা কি নি, কি আমার যেন চাষবাস র কার্যক্রম মানে দেবার লাগি সময় হেবা বইলে সবে একত্রিত হইকি বসিকি এটা শুনুথিলে ন?
1: বিলকুল বিলকুল,
0: গাঁ পড়ারে যদি কাহার রেডিও আছে বইলে সেনে সবে যাইকি বসিকি শুনুথিবে, সে মাহলটা ভাব তো কেনতা লাগুথিবা যে?
1: আরে নি কহ, তেতেল গছ তলে নিহেলে এই যেন বরগজ তলে বসি করে তুমি যেনটা কহুছ সে দৃশ্যটা মতে এখানে ফের দিশুছে ন? আর বিশেষ করে যেন গীত গুড়া যেতেবেলে আসুথিলা কি হ্যালো অনুরোধ, সে বাগের কার্যক্রম শুনবার লাগি লোক মানে আমি সবু মিশি করে টাকুথিলা যে এতকি বেলে এই যেন হ্যালো অনুরোধটা আইবা, মানে আমার ইনর ভাই বহন মানে শ্রোতা মানে ফোন করবে, আর সেয়াড়ে কেহি জনে এই যেন ফোনটাকে রিসিভ করবে, কথা হবে দুঃখ সুখ কথা, সে তাকর জায়গার কথা কহবে কি যেনটা পচারাইবে সে কথা মানকে কহবে, তার সঙ্গে সঙ্গে নিজের পছন্দর গীত কহবে, আর সে পছন্দর গীত সেখানে বাজবা,
0: আর কাহকে ডেডিকেট করুছে বলে কহি দেবে, সেয়াড়ু যদি তোমার নাটা কহি দেলে তোমাকে কেনতা লাগবা কহত?
1: ও সে ভাই

শ্রোতাবন্ধু, ক্ষেতখমার কার্যক্রম এতিকরে শেষ হল। আকাশবাণী রাউরকেলা টিউন করছেন 102.6 এফএম সবুবর্গর শ্রোতা মানকর প্রিয় রেডিও স্টেশন। আসুন শুনিবা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। প্রথমে শুনিবা কভি খুশি কভি গম কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করছেন লতা মঙ্গেশকর।